0: Akashvani FM Jongpi, she's part live point Henryu Megahertz. Hello.
1: Hello.
0: Manu ita.
1: Manga iduk.
0: Alright, ipi pun ay iduk?
1: Kuma?
0: Ong nak ay kerja kapi pun?
1: Nah, ni mau kuda.
0: Okay, toh nang kapi ku akan jengrai balik pelar ke lupa. Pidang kan mau magi na.
1: Ha,
0: kena
1: benar. Okey. Limited.
0: Belum pula apa cuba mana?
1: Hot.
0: Okey, dah sungguh tenat ne.
1: Tangga bajingai.
0: Okey. Dah ngantem kan ni kencing roi Fiong Taylor Swift ma?
1: Hai.
0: Alright, dia no fi kuat pandari ke dengan ni kencing roi?
1: Nungkong ayah siang tu, nungkong
0: jengah. Dah, thank you. เออบัดยะบ่ฮีกิบ่าฮิมันตากันเอกเอฟเอ็มจองซีมะโอเคต่อคุมเลยชิบวนมัวบลีพิละสมรเคปะละอิจุบับลุจองมะเนฮอยมลีเลยฮะกะฟันอันลิมิเต็ดบังเงินยะบิรยานยะสงตนะเนยินยอเอียร์เคียฮอยจะจับการมกะดอนฮอยเตกะจุบับปะเดฟิละยอเอ็มมะเนปะละจับมะซียะ บ่มันกะปอร์จับกีมันก็เดี๋ยวมันเนี่ยแต่แคลมดอนบ่จบเด้ฮอดๆโอเคต่อกูเลยสิวนเด้อฮอดๆอย่าฟีลคุณดีวะต่อบ๊ายบายโอเคดิยัสงินเป็ดลากะดอนเมสเสจเนมยัสกะดิกะเวกะเมสเสจกอง Kong-kong aje pentam jing ruai dil kerishta mga ilung rit ban pen sengap ipi baro okay kublai shibun nung rit nang ta pade ngan shim say gini kwe ke phone call manta hello
2: hello nah pak deng pak deng
0: na ikum tu pi phone
2: nah pak deng hello
0: hello
2: pak deng motori okay pak deng
0: na motori ngan tam jing ruai yu ipi ada
2: tu ka ga...
0: Mekilari itu anari itu. Mekilari itu anari. Apa ngan pet ke em? Aha, ngan terai kam don pi ke tu jing rai? Mekilari itu anari. Oh yes yes, kadan kadan kadan. Okay, ya nu pi kau an pet ngap sobha. Tong ya pi
2: itu ye, cepat ya pi perlong, ya tong ya rutu, ya ya tahap ya.
0: Tak boleh sih buat mah. Alright, dah bye bye. Okay, itu di badeng nama utari balafoningi lapan yang jengruai. Mekilari itu anari. Nang tapa deh sakawi ke phone call menta. Hello.
3: Hello.
0: Hello.